0: কাতারর আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির মৃত্যুত সন্মান জানাই আজির দিনটি রাষ্ট্রীয় শোক পালনের দিন হিসাবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে আজি গুজরাটের গান্ধীনগরত কৃষি উৎপাদিত সামগ্রী বজার সমিতির অমৃত মহোৎসব ভাগ লব। যুব পরিক্রমা আর ক্রীড়া মন্ত্রালয়ে বিকশিত ভারতের নিচামুক্ত যুবক যুবতী শীর্ষক রাষ্ট্রজোড়া অভিযানের পরবর্তী পর্যায় মুক্তি করেছে। আর ইটালির ইয়ানিক সিনারে উইম্বলডন টেনিস প্রতিযোগিতার পুরুষের সিঙ্গলসর খিতাব জয় করেছে। কেন্দ্রীয় বাণিজ্য আর উদ্যোগ মন্ত্রী পীয়ূষ গোয়েলে আজিরেপর 17 জুলাইল স্পেইন, বেলজিয়াম আর ফিনল্যান্ডলে রওনা হওয়া একটা উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায় প্রতিনিধি দলক নেতৃত্ব দিব। বাণিজ্য আর উদ্যোগ মন্ত্রালয় প্রকাশ করা মতে এই ভ্রমণের জড়িয়ে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি উদ্ভাবন আর বহন ক্ষমতাক গুরুত্ব আরোপ করে ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্য লওয়া হয়েছে। ভ্রমণের প্রথম পর্যায়ত শ্রীগোয়েলে আজি স্পেইনলে যাব আর স্পেইনের চেম্বার অব কমার্স, CEOE, ICEX স্পেইন বাণিজ্য আর বিনিয়োগের সঙ্গে ঘূর্ণিয়া মেজমেলত অংশগ্রহণ করব। এই বৈঠকে স্পেইন আর ভারতের ঔদ্যোগিক নেতাসকলক মটর বাহন, নবীকরণযোগ্য শক্তি, রেলওয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমি কন্ডাক্টর, খাদ্য প্রসংস্করণ আর পর্যটন খণ্ডত অন্বেষণের সুযোগ দিব। ইয়ার পাছতে শ্রীগোয়েলে কাইলৈ আর পরহিলৈ বেলজিয়াম ভ্রমণ করব। কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে থেলস গ্রুপ আর সাইলক্স গ্রুপের নেতাসকলের সঙ্গে বৈঠকত মিলিত হব। শ্রীগোয়েলে 16 আর 17 জুলাইত ফিনল্যান্ডলে যাব, ভারত ফিনল্যান্ড ব্যবসায় ঘূর্ণিয়া মেজমেলত ভাগ লব। যোগাযোগ, উন্নত নির্মাণ ব্যবস্থা, বিশুদ্ধ শক্তি আর উদ্ভাবনের ক্ষেত্র সহযোগিতার নোকিয়া, কোন, কেম্পি গ্রুপ আর VTT গবেষণা কেন্দ্রকে ধরে দেশের আগশারীর কোম্পানি তথা গবেষণা প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করব। ভারতে কালি মৃত্যু হওয়া কাতারর আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি সন্মান জানায় আজির দিনটি রাষ্ট্রীয় শোক পালনের দিন হিসাবে ঘোষণা করেছে। এই উপলক্ষে আজি সমগ্র দেশতেই রাষ্ট্রীয় পতাকা নিয়মিয়াক উড়াই থকা সকল ভবনত রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত করা হব। আজির দিনটিত কোনো ধরনের সরকারি মনোরঞ্জনমূলক অনুষ্ঠানের আয়োজন করা নহব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির মৃত্যুত সমবেদনা জ্ঞাপন করেছে। এটা শোকবার্তাত শ্রীমোদীয়ে কয় যে আল থানি এগারী দূরদর্শী নেতা আছিল যিয়ে কাতারক বিকাশ আর সমৃদ্ধির শিখরলে লৈ যাত নেতৃত্ব দিছিল। বৈদেশিক পরিক্রমা মন্ত্রালয়ে এটা বিবৃতিত উল্লেখ করা মতে সংসদীয় পরিক্রমা আর সংখ্যালঘু পরিক্রমা দপ্তরের মন্ত্রী কিরেণ রিজিজু ভারত সরকারের হয়ে সমবেদনা জানার কাতারলে গেছে। যুব পরিক্রমা আর ক্রীড়া মন্ত্রালয়ে মেরা ইয়ুবা ভারত পোর্টেলর জড়িয়ে বিকশিত ভারতের নিচামুক্ত যুবক যুবতী শীর্ষক রাষ্ট্রজোড়া অভিযানের পরবর্তী পর্যায় মুক্তি করেছে। এই অভিযানের অধীনত জেলা পর্যায়ের আরম্ভ করে রাজ্যিক আর রাষ্ট্রীয় পর্যায়ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হব। মন্ত্রালয়ে জনা মতে ইয়ার আজিরেপর মাই ভারত পোর্টেলত পঞ্জীয়ন আরম্ভ হব। চলিত মাহর 24-27 জুলাইলৈ জেলা পর্যায়ত প্রতিযোগিতাসমূহ অনুষ্ঠিত হব। জেলা পর্যায়ের বিজয়ীসকলে রাজ্যিক পর্যায়ের বাছনির রাউন্ডত প্রতিদ্বন্দ্বিতা করব আর রাজ্যিক বিজেতাসকলক অহা 12 আর 13 আগস্ট নতুন দিল্লিত হবলগিয়া রাষ্ট্রীয় যুব সম্মিলনত রাষ্ট্রীয় পর্যায়ের ফাইনেলত অবতীর্ণ হওয়ার আমন্ত্রণ জানা হব। মাই ভারতে জেলাভিত্তিক নৃত্য, গীত, রিল আর ছুটিছবি, বাটর নাট আর কবিতা আবৃত্তিকে ধরে মুঠ 5টা শাখাত প্রতিযোগিতাসমূহ অনুষ্ঠিত করব। 15-29 বছর বয়সের যুবক যুবতীসকলে এই অংশগ্রহণ করব পারিব আর হিন্দী, ইংরাজি অথবা যিকোনো একটা আঞ্চলিক ভাষাত প্রতিযোগিতার বিষয়সমূহ দাখিল করব পারিব। গুজরাটের গান্ধীনগরত কৃষি উৎপাদিত সামগ্রী বজার সমিতির অমৃত মহোৎসবত আজি কেন্দ্রীয় গৃহ আর সমবায় মন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকিব। সমবায় মন্ত্রালয়ে জানা মতে এই কার্যসূচীর সময় শ্রীশাহে এক পেড় মা কে নাম অভিযানের অধীনত গছপুলি রোপণ করব আর APMC-র অমৃত মহোৎসব উপলক্ষে প্রস্তুত করা এখন স্মৃতিগ্রন্থ উন্মোচন করব। এই অনুষ্ঠানতে কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে দহেগাম APMC বোর্ডের সদস্যসকলের সঙ্গে মত বিনিময় করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে অহা 26 জুলাইত আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের জড়িয়ে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনের ভাব প্রকাশ করব। এয়া হব অনুষ্ঠানটির 136 সংখ্যক খণ্ড। জনসাধারণে এই অনুষ্ঠানের দিহা পরামর্শসমূহ 1800-11-7800 নম্বর ফোন করে জানাব পারিব। নরেন্দ্র মোদী অথবা মাই গভ মুক্তি মঞ্চের জড়িয়েও নিজের পরামর্শ আগবাব পারিব। জনসাধারণে 1922 নম্বৰত মিসড কল দিয়ার পাছত লাভ করা SMS লিঙ্কর জড়িয়েও পরামর্শসমূহ পুনপটিয়াকৈ দিব পাৰিব। এই অনুষ্ঠানের অহা 24 জুলাই পর্যন্ত জনসাধারণে দিহা পরামর্শসমূহ আগবাব পাৰিব। আকাশবাণীৰ পৰা। অসম ৰাইফলছে সীমান্ত সুৰক্ষা বাহিনী আৰু মণিপুৰ আৰক্ষীৰ সহযোগত কালি ইম্ফল পূব জিলাৰ লেইটানপি গাঁৱত সামুদায়িক সম্পৰ্ক কাৰ্যসূচী অনুষ্ঠিত কৰে। শান্তি আৰু একতা বজাই ৰখা, জনসাধাৰণৰ আস্থা শক্তিশালী কৰা তথা স্থানীয় লোক আৰু সুৰক্ষা বাহিনীৰ মাজত গঠনমূলক কাৰ্য বৃদ্ধি কৰাৰ উদ্দেশ্যে এই পদক্ষেপ লোৱা হয়। কাৰ্যসূচীৰ অংশ হিচাপে আয়োজিত মত বিনিময় অনুষ্ঠানত গাঁৱৰ মুৰববী আৰু সচিবকে ধৰি 16 গাঁওবাসীয়ে অংশগ্ৰহণ কৰে। অনুষ্ঠানত সুৰক্ষা বাহিনী আৰু আৰক্ষী বিষয়াসকলে সাম্প্ৰতিক নিৰাপত্তা পৰিস্থিতিৰ বিষয়ে সকলোকে অৱগত কৰে। ভাৰতীয় মহাকাশ গৱেষণা সংস্থাই গগনযান ক্ৰু মডিউল ব্যৱস্থাৰ 3টা ডাঙৰ পৰীক্ষা সফলতাৰে সম্পন্ন কৰিছে। ইয়াৰ প্ৰথম পৰীক্ষাটো আছিল সাগৰত ছিটিকি পৰাৰ পিছত ক্ৰু মডিউলৰ বাবে উলম্ব অৱস্থা নিশ্চিত কৰা। ইয়াৰ বাবে এটা সংৰক্ষিত শীতল গেছভিত্তিক অপাৰেটিং ব্যৱস্থা বিকশিত কৰি পৰীক্ষা কৰা হৈছিল। দ্বিতীয় পৰীক্ষাটোত মহাকাশচাৰীসকলে বাস কৰা ক্ৰু মডিউল আৰু শক্তি প্ৰদান কৰা সেৱা মডিউলৰ মাজত সংযোগ হিচাপে কাম কৰা ব্যৱস্থাটোৰ পৃথকীকৰণ পৰীক্ষা কৰা হৈছিল। কলম্বিয়াৰ বুকাৰামগাত অনুষ্ঠিত 56 আন্তঃৰাষ্ট্ৰীয় পদাৰ্থ বিজ্ঞান অলিম্পিয়াড IPHO 2026ত 5 ভাৰতীয় ছাত্ৰই সোণৰ পদক লাভ কৰিছে। এই যুৱ পদাৰ্থ বিজ্ঞানীসকলে অসাধাৰণ প্ৰদৰ্শন আগবঢ়াই দেশলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে। পুণেৰ কনিক্স জেন, ইন্দোৰৰ ঋদ্ধেশ অনন্ত বেণ্ডেলে, নতুন দিল্লীৰ ঋষিত গাৰ্গ, মুম্বাইৰ শ্ৰেষ্ঠ চুৰাই আৰু আহমেদাবাদৰ সৰিত যোশীয়ে স্বৰ্ণপদক লাভ কৰিছে। এই সাফল্যৰ জৰিয়তে ভাৰতে 87 দেশৰ 381 ছাত্ৰ ছাত্ৰীৰ ভিতৰত ৰাছিয়া, চীন, কাজাখাস্তান, দক্ষিণ কোৰিয়া আৰু টাইৱানৰ সৈতে যৌথভাৱে প্ৰথম স্থান দখল কৰে। বিশ্বৰ শীৰ্ষস্থানৰ খেলুৱৈ ইটালীৰ য়ানিক সিনেৰে উইম্বলডন টেনিছ প্ৰতিযোগিতাৰ পুৰুষৰ ছিংগলছৰ খিতাপ জয় কৰিছে। অল ইংলেণ্ড ক্লাবত যোৱা নিশা অনুষ্ঠিত ফাইনেলত সিনেৰে জাৰ্মানীৰ আলেকজেণ্ডাৰ জেৰভক 6-7, 7-6, 6-3, 6-4 ছেটত পৰাস্ত কৰে। এয়া হৈছে সিনেৰৰ একেৰাহে দ্বিতীয়বাৰৰ বাবে উইম্বলডন টেনিছ প্ৰতিযোগিতাৰ পুৰুষৰ ছিংগলছৰ খিতাপ দখল তথা 5ম গ্ৰেণ্ড শ্লেম জয়। ইপিনে কালি সন্ধিয়া লণ্ডনৰ চেণ্টাৰ কোৰ্টত অনুষ্ঠিত মহিলাৰ ডাবলছৰ ফাইনেলত চীনা ফ্ৰান্স যুটি গুৱো হান্যু আৰু খ্ৰিষ্টিনা স্লাডেনভিছে কানাডিয়ান ব্ৰাজিলিয়ান যুটি গ্ৰেবিয়েলা ডাব্ৰস্কি আৰু লুইজা ষ্টেফানিক 6-3, 7-5 ছেটত পৰাস্ত কৰি খিতাপ জয় কৰে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্ৰতিযোগিতাত অহা বুধবাৰে হ'বলগীয়া প্ৰথমখন ছেমি ফাইনেলত ফ্ৰান্স স্পেইনৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হ'ব। খেলখন ভাৰতীয় সময় অনুসৰি নিশা 12:30 আৰম্ভ হ'ব। প্ৰতিযোগিতাৰ দ্বিতীয়খন ছেমি ফাইনেলত অহা বৃহস্পতিবাৰে আৰ্জেণ্টিনা আৰু ইংলেণ্ড মুখামুখি হ'ব। খেলখন ভাৰতীয় সময় অনুসৰি নিশা 12:30 আৰম্ভ হ'ব। ছেমি ফাইনেলত বিজয়ী হোৱা দল দুটাই অহা 20 নিউয়ৰ্কৰ নিউজাৰ্চি ষ্টেডিয়ামত হ'বলগীয়া ফিফা বিশ্বকাপ ফুটবল প্ৰতিযোগিতাৰ ফাইনেলত অৱতীৰ্ণ হ'ব। আনহাতে ছেমি ফাইনেলত পৰাজিত দুটা দলে 19 মায়ামীত তৃতীয় স্থানৰ বাবে প্লে অফৰ খেলত অৱতীৰ্ণ হ'ব। মণিপুৰত বিষ্ণুপুৰ জিলা প্ৰশাসন আৰু বিষ্ণুপুৰ জিলা অলিম্পিক সন্থাৰ উদ্যোগত আয়োজিত প্ৰথম বিষ্ণুপুৰ জিলা অলিম্পিক গেমছৰ কালি সামৰণি পৰে। বিষ্ণুপুৰ জিলাৰ মৈৰাঙৰ চেংগেই লম্পকত অনুষ্ঠিত সামৰণি অনুষ্ঠানত মণিপুৰৰ ৰাজ্যপাল অজয় কুমাৰ ভাল্লা, মুখ্যমন্ত্ৰী হেমচান্দ সিং, যুৱ পৰিক্ৰমা আৰু ক্ৰীড়ামন্ত্ৰী গোবিন্দ দাস কণ্ঠৌজাম আৰু কেইবাগৰাকী বিধায়ক উপস্থিত থাকে। 5 এই প্ৰতিযোগিতাত মুঠ 16 খেল অনুষ্ঠিত হৈছিল আৰু প্ৰায় 1500 খেলুৱৈ অংশগ্ৰহণ কৰিছিল। মুখ্যমন্ত্ৰী আৰু উপস্থিত বিধায়কসকলৰ সৈতে ৰাজ্যপালগৰাকীয়ে বিভিন্ন ক্ৰীড়া শাখাৰ বিজয়ীসকলক পুৰস্কাৰ আৰু স্মৃতি গ্ৰন্থ প্ৰদান কৰে। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে প্ৰধান বাতৰিকেইটা আকৌবাৰ পঢ়ি দিছো। কেন্দ্ৰীয় মন্ত্ৰী পীয়ুষ গোৱেলে স্পেইন, বেলজিয়াম আৰু ফিনলেণ্ডলৈ ৰাওনা হোৱা এটা উচ্চ পৰ্যায়ৰ ভাৰতীয় ব্যৱসায় প্ৰতিনিধি দলক নেতৃত্ব দিব। ভাৰতে কাটাৰৰ আমিৰ শ্বেখ হামাদ বিন খালিফা অল থানিৰ মৃত্যুত সন্মান জনাই আজিৰ দিনটো ৰাষ্ট্ৰীয় শোক পালনৰ দিন হিচাপে ঘোষণা কৰিছে। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে আজি গুজৰাটৰ গান্ধীনগৰত কৃষি উৎপাদিত সামগ্ৰীৰ বজাৰ সমিতিৰ অমৃত মহোৎসৱত ভাগ ল'ব। যুৱ পৰিক্ৰমা আৰু ক্ৰীড়া মন্ত্ৰালয়ে বিকশিত ভাৰতৰ বাবে নিচামুক্ত যুৱক যুৱতী শীৰ্ষক ৰাষ্ট্ৰজোৰা অভিযানৰ পৰৱৰ্তী পৰ্যায় মুকলি কৰিছে। আৰু ইটালীৰ য়ানিক সিনেৰে উইম্বলডন টেনিছ প্ৰতিযোগিতাৰ পুৰুষৰ ছিংগলছৰ খিতাপ জয় কৰিছে। আমাৰ এতিয়াৰ বাতৰি ইমানতে শেষ হৈছে। পৰৱৰ্তী আঞ্চলিক বাতৰি 7:55 শুনিবলৈ পাব।
1: শ্ৰোতাসকলে আমাৰ অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰৰ পৰা। আৰম্ভ কৰিছো আধুনিক গীতৰ

শ্রোতাসকলে আশা ভোসলে আর কিশোর কুমারের কণ্ঠত গীতটি শুনিলে। ইমানপরে শ্রোতাসকলে গীতর নিয়মীয় অনুষ্ঠান মনোরঞ্জন শুনিলে। প্রিয় শ্রোতা, এটা আগবাইছ নিয়োগ প্রত্যাশী যুবক যুবতীর উদ্দেশ্যে প্রচারিত শিক্ষণ প্রশিক্ষণ সংস্থান। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াত খালি হওয়া 49টা স্পেশালিস্ট অফিসার পদের আবেদন বিচরা হয়েছে। এসিস্টেন্ট ম্যানেজার ল পদর সংখ্যা 20, দরমহার নিরিখ মাহে 48,480 টাকার 85,920 টাকালে, অন্যান্য বানস থাকিব। প্রার্থীর বয়স 25 বছরের 32 বছরের ভিতর হব লাগিব। ডেপুটি ম্যানেজার ল পদর সংখ্যা 29, দরমহার নিরিখ মাহে 68,820 টাকার 93,960 টাকালে, অন্যান্য বানস থাকিব। প্রার্থীর বয়স 25 বছরের 35 বছরের ভিতর হব লাগিব। দুটি পদর ক্ষেত্রতে প্রার্থী স্নাতক আর আইনের ডিগ্রি থাকা হব লাগিব অথবা আইনের স্নাতক হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট sbi.bank.in। আবেদনের শেষ তারিখ 14 জুলাই। লোকসেবা আয়োগে সরকারের

হির হির হবদ কাল রূপ ধরিল কাকনো বারে বারে খেদিস বান কইতে ঘিল নিঘিলাবি আহারে কুঠিয়া নুটুয়াবি শিশুবধ ভাওনা নেপাতিবি ঘরর চালতে ফগুনক বহুয়াই মর।